0: বদ্ধ নোয়াকার জিতিবার মৌকা ওয়াও বাপানকু সারপ্রাইজ দেবি অল্প কিছু তো ডিটেইলস ভরিবার আছে
1: রহি যা বুদ্ধ
2: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ স্ক্যামার্স পার্সনাল ডিটেইলস র ভুল ইউজ করি পারন্তি
0: ও
1: তু বুঝি গলু না রিল্যাক্স
0: কিন্তু কার জিতি যাইতিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে
2: আরবিআই কহে স্মার্ট বনো কুল রহ

এছাড়াও গাইছন্তি কবিতা কৃষ্ণমূর্তি এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা অজিজ কৈশি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: গছলতা পশু পাখি হেবে সুরক্ষিত।
1: বন সম্পদর রক্ষণাবেক্ষণ হয়ে পারে আমাদের অর্থনীতি উপরে এর প্রভাব নিশ্চয় পড়িব, অর্থনৈতিক উন্নতি হব। হ্যাঁ শ্রোতা বন্ধু, অর্থনৈতিক উন্নতি সম্পর্কে চিন্তা করা সহিত জঙ্গল আমীবন এই কথা আমি মর্মে মর্মে উপলব্ধি করা উচিত। জঙ্গলর কিপর ক্ষয় ন ঘটিব সেপ্রতি জাগ্রত হওয়া। জঙ্গল ক্ষয় হওয়ার ফলরে বায়ুমণ্ডলের অঙ্গারকাম্ল গ্যাসর পরিমাণ বৃদ্ধি পাইবারে লাগিছি। তেণু আসন্তু জঙ্গলকু রক্ষা করিবা সহিত জীবন জীবিকারে মধ্য বননীকু সামিল করিবা। আমার আর্থিক সমৃদ্ধি নিমিত্ত ব্যবসায়িক ভিত্তিরে বিভিন্ন প্রকারের মূল্যবান বৃক্ষ তথা ঔষধীয় বৃক্ষ রোপণ করি অর্থ উপার্জন করিবা। জঙ্গল সম্পদর সুরক্ষাকু আখি আগরে রাখি অর্থকারী বৃক্ষ রোপণ করিবা। হেলে অর্থকারী বৃক্ষ কোণ কেউঠু চারা বা গছ পাইবা, কিপরি এহার পরিচালনা করিবা, ইহা আম অর্থনীতি সমৃদ্ধিরে কিভাবে সহায়ক হব, এই সব প্রসঙ্গকু আধার করি আজ বনানী কার্যক্রমে রহিছি এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হেউছি আর্থিক সমৃদ্ধি পাই ব্যবসায়িক ভিত্তিরে অর্থকারী বৃক্ষ রোপণ। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বরর বন বিজ্ঞান মহাবিদ্যালয়ের সহকারী প্রাধ্যাপক ডক্টর তন্ময় ললিতেন্দু মহান্তি। তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি নিহারপাড়া পট্টনায়ক। তাহলে আসন্তু শুনিবা আলোচনা আর্থিক সমৃদ্ধি পাই ব্যবসায়িক ভিত্তিরে অর্থকারী বৃক্ষ রোপণ। স্যার নমস্কার, আপনার স্বাগত করুছু আমার বনানী কার্যক্রমকু।
2: নমস্কার
1: স্যার, আজ তো আমার আলোচনার বিষয় রয়েছে আর্থিক সমৃদ্ধি পাই ব্যবসায়িক ভিত্তিরে অর্থকারী বৃক্ষ রোপণ। আমি সে সম্পর্কে আলোচনা করিবা, তাহলে প্রথমে কুহন্তু বৃক্ষ আউ অর্থকারী বৃক্ষ ভিতরে পার্থক্য কোন?
2: অর্থকারী বৃক্ষ আউ বৃক্ষ মধ্যে সেমিতি কিছু বিশেষ পার্থক্য নাই, কিন্তু অর্থকারী বৃক্ষ এভাবে বৃক্ষ যাহার বাজারে চাহিদা আছে এবং তাহার যে উৎপাদ বাহারে তার মধ্যে কিছু আর্থিক মূল্য আছে তাকে কুহাযায় অর্থকারী বৃক্ষ।
1: তাহলে যে অর্থকারী বৃক্ষ শ্রেণীরে কেউ কেউ বৃক্ষ সব অন্তর্ভুক্ত?
2: অর্থকারী বৃক্ষ ভিতরে আপনার কাষ্ঠ জাতীয় বৃক্ষ হয়ে পারে, যে গছর আমি কিছু কাঠ বাহার করে পার, যে কাঠর বজারে বহু

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তবে আজ কার্যক্রম কু এইটি রকুচু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনার মু থিলি নিহারপাড়া পট্টনায়ক আজ পই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।